সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর, শাওন মাহর আজি 20 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 6 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ অষ্টমী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:54:48 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:02:55।

আকা খত যার পার নাই, সেই আকাশলৈ চাই চাই মই মরণ বরণ করিম। কান কিন্তু সজাগ থাকিব, স্পর্শেন্দ্রিয়বোরে পৃথিবীখন চুই থাকিব, দদিচি মুনির দরে মই বজ্র হোম, চিরদিনের বাবে মই মানুষের হাতর মুঠিত থাকিম। এই রঙা উষাকে চাই এদিন পুণ্যময় ভারতবর্ষে খোঁজ লৈছিল, সেই রঙা রোদকণ চাবলৈ দিয়া সেই একেটা মন্ত্রকে পড়ো, আন্ধার নাহিময় পোহর আনিছু, অজ্ঞান নাহিময় জ্ঞান আনিছু, মৃত্যুকে বিনাশিময় অমরত্ব আনিছু, সরৈবতী সরৈবতী সরৈবতী মোর গোহায় পার করা রঘুনাথ সংসার সাগরে।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছোঁ মৈত্ৰেয়ী দাসৰ কণ্ঠৰে গীত। গীতৰ কথা কৌস্তুভমণি শইকীয়াৰ, প্ৰযোজনা নিকেতন দাসৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়াৰ হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: লাইভ ফোরির গল্পটরু অনুষ্ঠানটি শুনিলে
1: বিকৃত করে নেকি?
2: দান করা অঙ্গসমূহ অস্ত্রোপচারৰ দ্বারা উলিয়াই আনি আন এজন ব্যক্তির দেহত সংরোপণ করা হয়। জীবিত ব্যক্তির উপর করা অস্ত্রোপচারৰ দরেই এই ছিদ্রবর সিলাই দিয়া হয়। গতিকে অঙ্গদানে শরীরটো বিকৃত নকরে। অঙ্গদানক লৈ আমার মনত এনেকুৱা ধৰণৰ বহুতো প্রশ্নৰ উদয় হয় আর ই স্বাভাবিক। প্রশ্নবোৰৰ উত্তর বিচারক আর মুকলি মনেৰে অঙ্গদানৰ বাবে আগবাঢ়ি আহক। ভারতবর্ষত অঙ্গ প্রতিস্থাপনের তালিকাত 3 লাখৰো অধিক রোগী এতিয়াও অপেক্ষারত। প্রয়োজনীয় অঙ্গৰ অভাবত দৈনিক প্রায় 20 জনকৈ লোকৰ মৃত্যু হয়। আপনার অঙ্গদানে 8 জন লোকৰ জীৱন ৰক্ষা কৰিব পাৰে। আহক অংগ দান কৰক। গুৱাহাটী মেডিকেল কলেজ আৰু হস্পিটেলত অৱস্থিত আঞ্চলিক অংগ আৰু কলা সংৰোপণ সংস্থা ৰত গুৱাহাটীৰ দ্বাৰা প্ৰচাৰিত।
0: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া শুনক মাটিৰ গান। অনুষ্ঠানত প্ৰথমে শুনাবলৈ লৈছোঁ এটি লোকগীত ৰামেশ্বৰ পাঠক আৰু ধনদা পাঠকৰ কণ্ঠত।

0: অধ্যায়, আমার লোকপিয়ন, আমার বিকাশ।
1: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহ তালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করো। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ন 2027, আমার লোকপিয়ন, আমার বিকাশ।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক হিন্দী চিনেমা গীতৰ অনুষ্ঠান। অনুষ্ঠানত পুনতে শুনক কিক চিনেমাৰ এটি গীত মহম্মদ ইৰফানৰ কণ্ঠত।

পলক মুচাল আর জুবিন নটিয়ালর কণ্ঠত কাবিল সিনেমার গীতটি শুনিছে শুনিলে শ্রোতাসকলে হিন্দী সিনেমা গীতর অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুরপরা। অনুষ্ঠানের শেষত এবার শুনক বুলেট রাজা সিনেমার এটি গীত শ্রেয়া ঘোষাল আর ওয়াজিদর কণ্ঠত।

0: বলে ধরো স্তনপান করবাই আছে, তেওঁলোকে কি করিব?
1: তার কারণে আমি দুই ধরনের কথা, প্রথম কথা হচ্ছে এটা যেটু আমার চাইল্ড কেয়ার লিভ বা যেটু পেইড ম্যাটার্নিটি লিভর কথা আহি আছে, যে এগারি মাকে মিনিমাম 18 weeks বা ছমাহ এটলিস্ট পেইড ম্যাটার্নিটি লিভ দিবর কারণে কোয়া হয়েছে বা দিব দিয়েছে, যাতে মাকগুলাকে যাতে এটলিস্ট ফার্স্ট 6 months কন্টিনিউয়াস ব্রেস্ট ফিডিং করবো, যেটা আমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলে কোম। আর তারপর যদি মাকগুলাকে যা কামত যোগদান করে, আমার ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক এনভাইরনমেন্টও আমি এনেকে গঠি তুলব লাগবে, যাতে মাকগুলাকে অফিসলে যদি শিশুটিক লই গেছে বা এখন যদি হসপিটাললেও মাকগুলাকে আহিছে, একটা ব্রেস্ট ফিডিং রুম থাকার, একটা ব্রেস্ট ফিডিং কর্নার থাকা, এটা একটা সুবিধা আমি দিব পারিব লাগিব। আর অফিসবিলাকত এনেকে যদি মাকগুলাকে মানে অফিসের কামর মাজতে অল্প অফ লোলা আছে বলে মানে ফিডিং করাই হোগে বা মানে গাখীরটা এক্সপ্রেস করে পেলে শিশুটিলে পঠাই দিও, এইখিন সময় যে কোনো পানিশমেন্ট বা কোনো পেমেন্ট কাটা আছে এনে নহয়, পেইড টাইম দিব দিছে তখনক, তাহলে মাকে এক্সপ্রেস করে ব্রেস্ট মিল্কটা যদি ঘরে পঠাবল হয় পঠাও পড়ে। সেইটার কারণে আমি প্রত্যেকটা অফিসতে যদি একটা ভাল ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট ফিডিং এনভাইরনমেন্ট আমি গড়ি তুলব পড়ো, সেটা চেষ্টা করব। হয়
0: লাগিলে কি সরকারি বা বেসরকারি? সরকারি
1: বা বেসরকারি সবতে একই।
2: এটা আপনি জানালে বা আমি ইতিমধ্যে হয়তো বহুতে জানো যে প্রথম ছমাহ অকল মাতৃদুগ্ধই খুব লাগে এটি শিশু, কিন্তু শিশুটোর যদি বাঢ়ন প্রক্রিয়াটো অল্প লেহেম হয়েছে, ধীর হয়েছে, তেতিয়া সাধারণত ঘরের মানুষে বা মাতৃগুলাকেও ভাবে অল্প বাহিরা কিনা খুবই দিও নাকি জলপান, অল্প শকত হোক, সাধারণত শকতটোর উপরে বহুতে জোর দিয়ে, এই ক্ষেত্রে আপনি চিকিৎসক হিসাবে কি কব?
1: দুটা কথা, প্রথম কথা হচ্ছে আমি যেটা ব্রেস্ট ফিডিং করে থাকা মাক এগারে চেকআপত যায়, আর প্রথম আমি যেটু ভ্যাকসিন জন্মর পিছত দেড় মাহত যেটু ভ্যাকসিন হয়, সেই ভ্যাকসিনের সময় আমার ওয়েটটো সদায় খুবই দরকারি, আর আমি সদায় চাব লাগে যে জন্মরপরা যাতে এটলিস্ট কেঁচুয়াতে 750 grams পৰা 1 kg ওজন যাতে প্রথম দেড় মাহত বাড়ে, যদি এটা বাড়িছে তার মানে মাকগুলাকে উপযুক্ত পরিমাণের ফিডিং করাই আছে। আর একটা কথা সদায় আমি জানিব লাগে যে ব্রেস্ট ফিডিং করা কেঁচুয়াটা কিন্তু বড় বেশি শকত নয়, এটা মাস্কুলার হয়, ফ্যাটি নহয় কেতিয়াও, মানে স্টপ ফিডিং করা বেবি এটা সদায় ফ্যাটি হয়, মাস্কুলার কম মানে ফুপুলা, আর সেইকারণে আমি ওয়েট যেটা আমার গ্রোথ চার্ট থাকে সদায় আমার, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও যখন আমার ভ্যাকসিনেশন কার্ড আছে তাতো আমি দেখো যে ধুনিয়া গ্রোথ চার্ট আছে, আমি সদায় গ্রোথ চার্টখন নিজেও ফলো করব লাগে, যদি গ্রোথ চার্টখনপা আমি দেখছো শিশুটির তলত নামি আহিছে তার মানে আমি জানিম যে হয়তো শিশুটির ওয়েটটো বাড়া নাই, যদি ওয়েট বাড়া নাই তার কি কারণ হব পারে, প্রথমটো যে আপনি সুধার নিচিনা উপযুক্ত পরিমাণের গাখির পাইছেন নাই, তেতিয়াহলে আমি প্রথমতে ফিডিং টেকনিকটো চাব লাগিব, ফিডিং ডিউরেশনটো মাকক এনকারেজ করব লাগিব, আর মাকে যাতে শিশুটিক এটলিস্ট যেনেকৈ আমি কোৱা হয় যে 2 বা 2 ঘণ্টা বা 3 ঘণ্টার মূরত বা শিশুটির অন ডিমান্ড ফিডিংটো বঢ়াব লাগিব। সেকেন্ডলি কেতিয়াবা এনেকুৱা হব পাৰে যে ফিডিং ভালকে করাই আছে কিন্তু তারপরও ওয়েট বাড়া নাই, তেতিয়া আমার চিন্তাটা থাকে যে ইনফেকশন হয়ে আছে নাকি চলো কিবা, যেনে আমার ইউরিন ইনফেকশন যদি শিশুত হয়ে থাকে তার প্রথম লক্ষণটো হয়তো হব পাৰে যে কিছুটোর ওয়েট বাড়া নাই। 3 নম্বরতে এনিমিয়া, এটা বিরাট ডাঙর কারণ, যেহেতু আমার বহু সময় আমার লড়া ছলীবিলাকর আইরন ডিফিসিয়েন্সি এনিমিয়াত ভুগে, আর সেইখিন সময়তো শিশু এটার উপযুক্ত পরিমাণের ওয়েট না বাড়িও পারে, তো সাধারণ আইরন সাপ্লিমেন্ট যেই তার গ্রোথত সহায় করব। বা 4 নম্বর যদি আমার ঠান্ডা দিনের সময় দেখা পাও, সেটা আমি কোল্ড স্ট্রেস বলে কোম, শিশুটি বহু দেরি সময় ঠান্ডা পাই আছে, যদি ঠান্ডা পাই থাকে তেতিয়াও শিশুটি কিন্তু ওজন বাড়াত ভালকে উপযুক্ত পরিমাণ ওয়েট না বাড়িব, বা ওয়েট যেটা যেটা পরিমাণ ওয়েটটা বাড়িবলে তাতকে কমকে বাড়িব পারে, মানে অকল ফিডিংটোই কারণ হব নয়, বিভিন্ন বেলেগ কারণ থাকে যে আমি একেলগতে চাব লাগিব।
2: হয় মানে চিকিৎসকের ওসরলে আহি ভালদরে পরীক্ষা করবাই, সঠিক কারণটো চিহ্নিত করে সেইভাবে ব্যবস্থা
1: লব লাগিব, মানে বাহিরা বস্তু খুয়াই দিলে যে বায়ুত বাহি যাব সেটা নয়।
2: এতিয়া আপনি বারে বারে একটা কথা গুরুত্ব দিয়ে আছে যে মহিলাগীর দুগ্ধপান করবলে যে উৎসাহ দিব লাগে, যে সাপোর্টর কথা আপনি কই আছে, এটা সেই সাপোর্টটা এখন ঘরের মহিলাগী কেন ধরনের আশা করব, কার কার আশা?
1: গোটে পরিয়ালবর্গ সবরপ্র আশা করব, আশা করব নালাগে আসলে, আমি আসলে সবই দিব লাগে, আর ইয়াত প্রমুখতে আমার আশাটা থাকি যে তখন স্বামীরপর, আর মানে বহু সময় কথা কো যে এজন দেউতাকেও মানে এজন পিতৃ হব কারণে যথেষ্টখিনি সময় লাগে, শিশুটি জন্ম হয়ে যাওয়ার লগে বাপেকর যে দায়িত্ব সেইটো মাকগুলির প্রতি আর বেবীটির প্রতি দুটাই সমান থাকি লাগিব, মাকগুলিক বুঝা বা মাকগুলিক যিখিনি ইমোশনাল সাপোর্ট লাগে সেইখানে আমি পরিয়ালের প্রমুখতে আমার শাহু শহুরেক বা নিজের মাক নিজের দেউতাক নিজের ভনীয়েক ভায়েক সবই যদি শিশুটির খবর লব আহে সবই শিশুটির কিন্তু মাকগুলিক সাপোর্ট দিয়াটহে দরকারি, সেইখিনি সময়ত কিছুমান প্ৰশ্ন বা কথা ইজিলি ক'ব নালাগে, গাখীৰ

0: শিক্ষার্থীর প্রতিবাদের সময় আরক্ষী গ্রহণ করা ব্যবস্থাকে ধরে বিভিন্ন বিষয় লৈ বিরোধী পক্ষ সৃষ্টি করা হুলস্থুলিয়া পরিস্থিতির কাম কাজ ব্যাহত হয়। কার্যক্রমণিকা প্রথমবারের স্থগিত রখার পাছত দুপরিয়া 12 বজাত সদন পুনের মিলিত হওয়ার সময় সভাপতি সি পি রাধাকৃষ্ণনে বিরোধী পক্ষের হুলস্থুলের মাজতে প্রশ্নকাল আরম্ভ করে। পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতে পাহাড়িয়া আর সীমামূরিয়া অঞ্চলের আন্তঃগাঁথনি সম্পর্কীয় একটা প্রশ্নের উত্তর দিয়ে। ইয়ার পাছতে আইন আর ন্যায় রাজ্যমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালে আদালতের বিভিন্ন খালি পদ সম্পর্কীয় একটা প্রশ্নের উত্তর দিয়ে। বিরোধী পক্ষের সদস্যসকলে বিভিন্ন বিষয় লৈ স্লোগান অব্যাহত রখাত সভাপতিয়ে সদনের কাম কাজ দিনের 2:15 লৈ স্থগিত রাখে। ইয়ার পূর্বে দিনের 11 বজাত সদন মিলিত হওয়ার সময়ত বাণিজ্য উদ্যোগ আর সার তথা রসায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উত্থাপন করা হয়। ইয়ার পাছতে সভাপতিয়ে শূন্যকালের কাম কাজ আরম্ভ করে আর কেবাগাকিও সাংসদে জরুরী বিষয় উত্থাপন করে। সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেণ রিজিজুয়ে কয় যে প্রতিগী সদস্যই সদনের গরিমা বর্তায় রাখব আর সংশ্লিষ্ট বিষয় সন্দর্ভত আশা করা হয়। কয় যে প্রতিগী সদস্যই মুক্তভাবে নিজের মন্তব্য রখার অধিকার আছে, যদিও নিয়ম আধারিত আর অর্থবহ প্রক্রিয়ার মাজেরে এয়া করা উচিত। ইয়ার পাছত অচলাবস্থা অব্যাহত থাকাত সভাপতিয়ে সদনের কাম কাজ দুপরিয়া 12 বজাল স্থগিত রাখে। প্রধানমন্ত্রী সূর্যগড় বিনামূলীয়া বিদ্যুৎ যোজনার হিতাধিকারী পরিয়ালর সংখ্যায় 50 লাখ অতিক্রম করেছে বলে নতুন আর নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশীয়ে প্রকাশ করেছে। নতুন দিল্লীত আয়োজিত ভারতীয় উদ্যোগ মহাসংঘর আন্তঃরাষ্ট্রীয় শক্তি সম্মিলন আর প্রদর্শনীত ভাষণ দিয়ে মন্ত্রীগুলিয়ে কয় যে সম্প্রতি 19 লাখ পরিয়ালর বিদ্যুৎ মাচুল শূন্য হয়েছে। শ্রীযোশীয়ে কয় যে এই আঁচনির জড়িয়ে 12 লাখেরও অধিক পরিয়ালে রাহি বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা উপার্জন করেছে। অজীবাশ্ম ইন্ধন সামর্থ্য সন্দর্ভত মত প্রকাশ করে মন্ত্রীগুলিয়ে কয় যে দেশ 2030 চনের ভিতর 500 গিগাওয়াট এনে শক্তি আহরণের দিকে অগ্রসর হয়েছে। খণ্ডটির বিভিন্ন প্রত্যাহ্বান দূর আর নতুন সুযোগের অন্বেষণ করবলে উদ্যোগ জগতের অংশীদার সকলের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনার প্রতি সরকার বদ্ধপরিকর বলে মন্ত্রীগুলিয়ে দোহারে।
1: When it comes to the renewable energy, there are a lot of things we have achieved in last few years. I have told it on many forums. From 2.66 gigawatt in 2014, we have reached 300 gigawatt today. That itself speaks the volume. And one more thing, what we should notice is 2.6 gigawatt to 300 gigawatt, and at that time, 123 gigawatt mein grid pura explode ho jata tha. Now we are able to manage almost 280 to 290 gigawatt peak demand.
0: শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। উচ্চতম ন্যায়ালয়ে 2021 চনত উত্তৰ প্ৰদেশৰ লখিমপুৰৰ খেৰীত সংঘটিত হিংসাত্মক ঘটনাৰ গোচৰত প্ৰধান অভিযুক্ত আশীষ মিশ্ৰৰ জামিনৰ চৰ্ত শিথিল কৰিবলৈ অস্বীকাৰ কৰিছে। মুখ্য ন্যায়াধীশ সূৰ্যকান্ত, ন্যায়াধীশ জয়মাল্য বাগচী আৰু ভি মোহনাৰে গঠিত বিচাৰপীঠে অভিযুক্তজনৰ জামিনৰ চৰ্ত শিথিল কৰাৰ আবেদন খাৰিজ কৰে। অভিযুক্তৰ অধিবক্তাই প্ৰকাশ কৰা মতে মিশ্ৰৰ ওপৰত থকা বৰ্তমানৰ নিষেধাজ্ঞাৰ বাবে তেওঁ কন্যা সন্তানৰ জন্মদিন উদযাপন কে ধৰি পাৰিবাৰিক অনুষ্ঠানসমূহত উপস্থিত থাকিব নোৱাৰে। মুখ্য ন্যায়াধীশে এই আবেদন খাৰিজ কৰি কয় যে গোচৰটোৰ বৰ্তমানৰ পৰ্যায়ৰ এই আবেদন গ্ৰহণ কৰাৰ কোনো ভিত্তি নাই। উল্লেখযোগ্য যে 2021 চনৰ 3 অক্টোবৰত উত্তৰ প্ৰদেশৰ লখিমপুৰৰ খেৰী জিলাৰ টিকুনিয়া গাঁৱত উপ মুখ্যমন্ত্ৰী কেশৱ প্ৰসাদ মৌৰ্যৰ ভ্ৰমণৰ বিৰুদ্ধে কৃষকসকলৰ প্ৰতিবাদৰ সময়ত এই হিংসাত্মক ঘটনা সংঘটিত হৈছিল। ঘটনাত 4 গৰাকী কৃষককে ধৰি মুঠ 8 জন লোকৰ মৃত্যু হৈছিল। ফৰিয়াদি পক্ষৰ অধিবক্তাই উত্থাপন কৰা অভিযোগ অনুসৰি এখন SUV বাহনে 4 জন কৃষকক খুন্দা মৰাৰ পাছতে হিংসাত্মক পৰিস্থিতিত 1 জন গাড়ী চালক, 2 জন বিজেপি কৰ্মী আৰু 1 গৰাকী সাংবাদিকে প্ৰাণ হেৰুৱাইছিল। এই গোচৰৰ অভিযুক্তসকলৰ ভিতৰত আশীষ মিশ্ৰ অন্যতম। প্রাক্তন বৈদেশিক পরিক্রমা মন্ত্রী সুষমা স্বরাজের আজি 7ম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে আজি প্রাক্তন বৈদেশিক পরিক্রমা মন্ত্রীগুলি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। লোকসভার অধ্যক্ষ বিড়লায় সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তাত কয় যে প্রয়াত স্বরাজে তেওঁর বাকপটুতা, সংবেদনশীল নেতৃত্ব আর রাষ্ট্রের স্বার্থর প্রতি অভূতপূর্ব নিষ্ঠার বলত ভারতীয় রাজনীতিত সুকীয়া স্থান অর্জন করবলে সমর্থ হয়েছিল। তেওঁ কয় যে নেত্রীগৰাকীৰ ৰাষ্ট্ৰৰ সেৱাৰ প্ৰতি উৎসৰ্গাৰ মনোভাৱ, কৰ্মশৈলী আৰু জনকল্যাণৰ প্ৰতি প্ৰতিশ্ৰুতিবদ্ধতা সদায় প্ৰেৰণাৰ উৎস।

চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা কাম ক্লেমল আসাম পেন অস্মিতা সলিহা লাপেন্টে ইসারানী বরুয়া সাউথ কোরিয়া আসান্ন লং কেপাডো কোরিয়া মাস্টার ব্যাডমিন্টন কেপাঠু কেচেপাটে আর্লো সফিমার সিঙ্গুল প্রি কোয়ার্টার ফাইনেল আংডেং লিটনল অস্মিতা পাটুমি আর্লো সফিমার সিঙ্গুল কেসি কেপাঠু জাপান রেরিনা হিরামাফান ইংক রেহনী ইংক রেসি ক্রিনের কেপেন হাইসি প্রি কোয়ার্টার ফাইনেল আংডেং লিটনল লাসন থাক থাকসি ইশারানী বরুয়া সাউথ কোরিয়া লি চৌহি কাফান ক্রেনের কেপ ইংকরাইসি ইংকরাইসি ক্রেপো থ্রক্সি ইংকরাইসি পেন পারেমসি প্রি কোয়ার্টার ফাইনেল আংডেন লেডুনল বিনি বিরটাকে পানসিং টনিকল

লাগে আকাশ পানি গুহাটী মহাবাহু কার্বি আংডেঙ্কে বাং লাগে মিডিয়াম ওয়েবলং মিটার্স ফারুপলি রা ক্রেসি রা টকবর ফো কিলো হার সালং ফারু ট্রক্সি রা এঙ্কর সিরকেপ লাপেন এফ এম এলংকে ফারু ইসিরা ইসিরা টকবর থেরক মেগাহার্স বিনিকে পাই পাই চেকলো নিফাই থেরক থেমানানী

লাকে আকাশবাণী গুহাটী মহাভাবু দনমালী আদুন্ঠু লুণবারী মাং ডেং আলং সিনোড রং ফারপেন কি লুনা লুন আর্জিক লংপো আলুন কে নিহু কে প্লাং আলুন আর্জিক সেনা

পানী হ্রাস পাইছিল যদিও নতুনক ভালেমান অঞ্চল প্লাবিত হয়েছে। সম্প্রতি গোলাঘাট, শিবসাগর, ডিব্রুগড়, চৰাইদেউ, যোৰহাট, বিশ্বনাথ, ধেমাজি, লখিমপুর, শোণিতপুর, তিনিচুকীয়া, কার্বি আংলং, দরং, ওদালগুড়ি, কামরূপ মহানগর আর নগাঁও জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। অর্থনৈতিক পরিক্রমা বিভাগের কেন্দ্রীয় কেবিনেট কমিটিয়ে রাজ্যের বাইহাটা চারিলে তেজপুর সংযোগী 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথৰ প্রায় 135 কিলোমিটার দৈর্ঘ্যর পথছোয়া চারিলেনযুক্ত পথলৈ উন্নীত করার অনুমোদন জানাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতা করা এই কমিটিয়ে প্রায় 8,970 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটি সম্পন্ন করাত গুরুত্ব আরোপ করেছে। এই প্রকল্পটে প্রায় 58 কিলোমিটার দৈর্ঘ্যর 5টা গুরুত্বপূর্ণ বাইপাস নির্মাণের সিদ্ধান্তকো সামরি লৈছে। এই বাইপাসসমূহের জড়িয়ে ঘন বসতিপূর্ণ বাইহাটা চারিআলি, চিপাজার, খাৰুপেটীয়া, ঢেকিয়াজুলি আর তেজপুরের জনসাধারণ বিশেষভাবে উপকৃত হব। 15খন ডাঙর দলং, 30খন সরু দলং আর 19খন উড়ন সেতুকে ধরে এই প্রকল্প অন্য বহুতো নির্মাণ কার্যক সামরি লব। শিবসাগর জেলার বান প্রভাবিত পানবেচা, কুঁয়রপুর, বেদবাড়ি তথা শিবসাগর নগরের বিভিন্ন স্থানের বই অহা পানী দ্রুতগতিত নিষ্কাশন করে বান পরিস্থিতির উন্নতি সাধনের লক্ষ্যে জেলা প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করেছে। আবদ্ধ পানী নিষ্কাশনের গতি অধিক ত্বরান্বিত করার লক্ষ্যে ONGC আর জলসম্পদ বিভাগের বিভিন্ন যন্ত্রের জড়িয়ে দিনে নিশায় পানী নিষ্কাশনের কাম অব্যাহত রাখিছে। এটা বাতর শেষ করার আগে প্রধান বাতর পড়ি দিছো। রাজ্যের শিক্ষার্থী সমাজক উদ্যোগ তথা কারিকরী খণ্ডত নিয়োজিত হবপরাক কৌশলগত শিক্ষা আহরণের মুখ্যমন্ত্রীর আহ্বান। বান ক্ষতিগ্রস্ত জেলাসমূহের বিদ্যালয়লৈ প্রত্যক্ষ লাভ হস্তান্তর প্রক্রিয়ায় আর্থিক সাহায্য প্রদান। শিবসাগরত বানর পাশর পুনর সংস্থাপন আর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সন্দর্ভত মন্ত্রী পীযূষ হাজরিকার পর্যালোচনা বৈঠক। আর বাইহাটা চারিআলি তেজপুর সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথ চারিলেনযুক্ত পথলৈ উন্নীতকরণত কেন্দ্রীয় কেবিনেটর অনুমোদন। আমার এটার বাতর ইমানতে অন্ত পৰিল। পরবর্তী বাতৰি সন্ধিয়া 6 বজাত শুনিবলৈ পাব।

0: গাই আমাদ লোকপিয়ন আমাদ বিকাশ।
1: লোকপিয়নৰ প্ৰথম পৰ্যায়ত গৃহতালিকা আৰু গৃহপিয়ন অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ল 2027 আমাৰ লোকপিয়ল আমাৰ বিকাশ।
2: আকাশবাণী গুৱাহাটী সংস্কৃত কথিকাৰ অনুষ্ঠানত এতিয়া শুনক ডক্টৰ মঞ্জুলা দেৱীৰ কথিকা বৈদিক সাহিত্যে আয়ুৰ্বিজ্ঞানম।
3: বিশ্ব সাহিত্যে বেদানাং স্থানম সর্বোপরি বিদ্যতে সর্বজ্ঞানময়ো হি সহ ইতি জ্ঞানরাশেরাকরোস্তি বেদ ভূতং ভব্যং ভবিষ্যশ্চ সর্বং বেদাত প্রসিদ্ধ্যতি ইতি সত্যমেব মনোনোক্তম। বেদার্থানুশীলনাদ স্নায়তে ইয়ৎ ভারতীয় চিকিৎসা শাস্ত্রস্য নিদানমপি বেদাঃ এব। আয়ুর্বিজ্ঞানস্য একা সুচিন্তিতা ধারা বৈদিক কালাদেব প্রবহমানা বিদ্যতে ইত্যত্র নাস্তি সন্দেহ লবোপি। ভারতীয় চিকিৎসাবিদ্যায়াঃ মূল গ্রন্থস্তাবদ আয়ুর্বেদঃ আয়ুর্বেদোস্তি অথর্ববেদস্যোপবেদঃ। সুশ্রুত সংহিতায়াম উক্তমস্তি ইহ খল্লায়ুর্বেদো নাম ইয়দুপাঙ্গম অথর্ববেদস্য ইতি। আয়ুর্বেদপদস্য নির্বচনং বিদধতা সুশ্রুতেনুক্তমস্তি আয়ুরস্মিন বিদ্যতে অনেন বা আয়ুর্বিন্দতি ইত্যায়ুর্বেদ ইতি। চরকেনাপি উচ্যতে তদায়ুর্বেদয়তি ইত্যায়ুর্বেদঃ ইতি। অথর্ববেদস্যাপরম নামাস্তি ভেষজবেদঃ। তাণ্ডমহাব্রাহ্মণে শ্রূয়তে ভেষজং বা অথর্বনানি ইতি। ভেষজং নাম ঔষধম। শরীরস্য ধাতু বৈষম্য দূরীকরণার্থম ইয়ানি দ্রব্যানি প্রয়োজ্যন্তে তানি ভেষজান্যুষ্যন্তে। অথর্ববেদীয় মন্ত্রেষু পরিবেশে উপলভ্যমানানাম বনস্পতীনাং গুণাঃ রোগেষু তেষাং উপযোগিত্বম রোগানাং নিদানম রোগমুক্তেঃ সাধনানি রুগ্ণানাং পরিচর্যা ইত্যেতে বিষয়া ভূরিচর্চিতাঃ সন্তি। পরন্তু এতদবশ্যমেব স্বীকর্তব্যমস্তি ইয়ৎ বৈদিক সাহিত্য নিকরস্য প্রাচীনতমে গ্রন্থে ঋগ্বেদে হি ভেষজ বিদ্যায়াঃ বিকাশোভবত ইতি। ঋগ্বেদে ভেষক ইতি পদস্য স্পষ্টম উল্লেখনমস্তি। ভেষজাং মধ্যে ইহ শ্রেষ্ঠ ইহ সর্বান রোগান অপাকরোত স ভেষকতম ইতি শ্রূয়তে তত্র বেদে। ভেষজ দ্রব্যানাং ক্রয়ণম চ বিক্রয়ণম চাপি জাতম ইতি ঋগ্বেদে উপলভ্যতে। অথর্ববেদেপি ঔষধীনাং ক্রয় বিক্রয়ুর নিদর্শনমস্তি। ঔষধীনাং মধ্যে ইহ ফলবৈত্যহ ফলবর্জিতাহ বা পুষ্পরহিতাহ পুষ্পবৈত্যু বা সর্বাসাম এব ঔষধীনাম রোগহরণশীলত্বম স্বীক্রিয়তে ঋগ্বেদে। ঔষধীনাম আরোগ্যকারকত্বাত তাহা মাতরহ ইতি স্তুয়ন্তে ঋগ্বেদস্য ঔষধি সূক্তে শ্রূয়তে তত্র ঔষধীরিতি মাতরস্তদ্বো দেবীরূপব্রুবে সনেয়ম অশ্রম গাং বাস আত্মানং তব পুরুষ ইতি। অত্র মাতৃবদ হিতকারিত্বাত মাতৃত্বোপসারহ অথবা মাতরহ আরোগ্য নির্মাত্রহ ইতি শয়নসারিয়হ। পর্বতেষু সমেষু স সমুদ্ভবা ঔষধয় আরোগ্যদায়কা ইতি সর্বা এব শিবাহা প্রতিপাদিতাহা

অথর্ববেদে শরীরং স্তাবদ বাতপিত্ত শ্লেষ্ম প্রধানম ত্রিদোষ কোপেন অথবা বাতপিত্ত শ্লেষ্মনাম একস্যাপি বিকারে সতি দেহ রোগাক্রান্ত জায়তে ঋতুসন্ধিষু বিশেষত বাতপিত্ত শ্লেষ্মনাং বিকারো জায়তে গোপথ ব্রাহ্মণেপি স্পষ্টম এব আমনায়তে ঋতুসন্ধিষু ব্যাধির্জায়তে ইতি। বেদকালীনে ভারতবর্ষে বিশেষতস্তু অথর্ববেদীয় কালে জনানাং মধ্যে জ্বররোগস্য পীড়াসীত সর্বগ্রাসিনী জ্বরঃ তক্মা ইত্যুষ্যতে অথর্ববেদে দেবতারূপেণাপি এতস্য তক্মনঃ স্তুতিঃ কৃতাস্তি তকি কৃষ্ণজীবনে তস্মাৎ ঔনাদিকো মনিন প্রত্যয়ঃ ইতি তক্মন পদসিদ্ধিঃ। তস্মিন্নেব বেদে উপলভ্যতে ইয়ৎ তক্মনাসিকা একৌষধিঃ হিমালয়স্য উত্তরস্যাং দিশি উৎপদ্যমানঃ কুষ্ঠঃ ইয়ো বিরোধাং বলবত্তরঃ ইতি শ্রূয়তে। শ্বেতকুষ্ঠরোগঃ কিলাস ইত্যুষ্যতে অথর্ববেদে পলিতং নাম রোগো জরাবস্থা প্রাপ্তম কেশানাং শৌক্লম কিলাস পলিতরোগস্য অপনোদনায় ফৃঙ্গরাজ হরিদ্রেন্দ্র বারুণী নীলিকাঃ লতাঃ প্রয়ুক্তব্যা ইতি বিধীয়তে অথর্ববেদে। অথর্ববেদে ক্ষত্রিয় রোগস্য উল্লেখনমস্তি। ক্ষেত্রে পরক্ষেত্রে পুত্রপৌত্রাদি শরীরে চিকিৎসা ক্ষয়কুষ্ঠাদি দোষ দূষিত পিতৃমাত্রাদি শরীরাবয়েভ্য আগত ক্ষয়কুষ্ঠাপস্মারাদি রোগ ক্ষত্রিয় ইত্যুষ্যতে ইতি শয়নাচার্য। বর্তমানকালিকায়ুর্জ্ঞান চর্চায়ামপি রোগাণাম আনুবংশিককারকাঃ জেনেটিক এজেন্টস স্বীকৃতাঃ সন্তি। তৈরস্তৈর আনুবংশিককারকৈর রোগবিশেষা বংশানুক্রমেণ উত্তর পুরুষেভ্যঃ সংক্রমিতা ভবন্তি ইতি বৈজ্ঞানিকম মতম। বেদকালীন ভারতবর্ষে জনাঃ সর্বদা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতৌ দত্তাবধানা অভবন। জলেনাগ্নিনা সূর্যরশ্মিভিঃ রোগপ্রশমনোপায়াঃ সিদ্ধাঃ আসন। জলং স্তাবত সর্বারোগ্যকারকম। জলে নিহিতম অমৃতম জনেভ্যো দীর্ঘম আয়ুঃ প্রয়চ্ছতে। তৈত্তিরীয় সংহিতায়াম আমনায়তে অমৃতং বা আপস্তস্মাদ অদ্ভিরবতান্তম অভিসিঞ্চন্তি নার্তি আর্চ্ছতি সর্বম আয়ুরেতি ইতি। অগ্নিস্তাপোপি রোগনাশকঃ সূর্যকিরণঃ হৃদরোগং হরিমানং পাণ্ডুরোগং বা নাশয়তি ইতি ঋগ্বেদে শ্রূয়তে। সর্বত্রৈব সংসারী বাতো বিশ্বভেষজ ইতি সম্বুদ্ধতে। এতাদৃশং বাতং উদ্দিশ্য অথর্ববেদে প্রার্থনেয়ং সমায়ুতা আ বাত বাহি ভেষজং বি বাত বাহি ইয়দ্রপঃ ত্বং হি বিশ্বভেষজ দেবানাং দূত ইয়সে ইতি। অর্থাৎ সর্বত্র প্রবহমান বায়ুরেব সর্বব্যাধি নিবর্তকম ঔষধম আবাতি। স এব বায়ুঃ ব্যাধি নিদানম সর্বজনেভ্যো বিনাশয়তি। এতদর্থং বাতো বিশ্বভেষজঃ সর্বব্যাধির নিবর্তক ইতি শ্রূয়তে। শরীরস্য পরিপুষ্টয়ে আহারস্য প্রয়োজনম নিতরামেবাস্তি। প্রাণঃ প্রাণভৃতাম অন্নমিতি চরকেনাপি প্রতিপাদিতম। তুষ্টিঃ পুষ্টির্বলং মেধা সর্বম অন্নে প্রতিষ্ঠিতম। সমুচিতাহার সেবনং বিনা অন্নানি বিষযুক্তানি ভবন্তি তেষাং বিষাক্তত্বম ব্যাধিজনকম চ। ভুক্তম অন্নম যথা বিষরহিতং ভবতি তথা করণায় স্তুতিরিয়থা অথর্ববেদে। যদশ্নাসি যদ পিবসি ধান্যং কৃষ্যাঃ পয়ঃ যদাদ্যং যদনাদ্যম সর্বং তে অন্নম অবিসংকৃণোমি ইতি। মানব শরীর সম্বন্ধে স্নানং বৈদিক সাহিত্যে সম্যগ উপলভ্যতে। আভ্যন্তরীণাঙ্গ প্রত্যঙ্গানাং বর্ণনমপি বেদেষু সমায়ুতমস্তি। রক্ত সঞ্চালনস্য সম্যক ধারণাপি বেদেষু বর্ণিতাস্তি। শিরা ধমনি প্রভৃতিনাম আয়ুর্বিস্নান সম্মতম স্নানম সুদৃহম আসিত বৈদিক জনানাম। অথর্ববেদস্য দ্বিতীয় কাণ্ডে সর্বাবয়বজ রোগ ভৈষজ্যকর্মণি বিনিয়ুক্তে সুক্তে মানবদেহস্য ভিন্নানাং অঙ্গ প্রত্যঙ্গানাং নামানি স্পষ্টতয়া শ্রীয়ন্ত।

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহৰ গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: শ্রোতাসকলে চিত্রগীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। এবাৰ শুনাবলৈ লৈছোঁ মন যায় ছবিৰ গীত জুবিন গাৰ্গৰ কণ্ঠত।